বাইয়ে বাই তু কাতো কাতো একা ও মান্ডা কাতো চোয়ে তুলসানা তি বাদ না পাল আমি সুরে সুরে তানা সপি কত